আকাশপথে ভোজ পাশ্চাত্যদের মুখ্য সমাচার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মাথুরা পাঁচটি নায়কের ট্রেনে তিন আচ্ছা সাথে বাতচিত করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রবিবার 31 মিনার রোজ আকাশবাণী থেকে প্রচারিত করেন মন কি বাত কার্যক্রম দেশ বিদেশের উপসমক স্থানীয় বিচার রাজু করছে। 4000 মেট্রিক টন এলপিজি লাইনে ভারতীয় জাহাজ পোরবন্দর ঘাটে ল্যান্ডিং। আমদাবাদ বিমান দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত হলে আমদাবাদ সিভিল হসপিটাল ক্যাম্পাস হসপিটাল আধুনিক সুবিধা সাথে নির্মাণ করা হয়।

নেই। আর ফিল্ম গিয়ে লতা মঙ্গেশকর আমি কিশোর কুমার নেই এবং শর্মা সময় যাবে সাম্ব তুমি শর্মা বধুয়ের গীত সাম্বড়িয়ে ফিল্ম বোম্বে টু গোয়া।

তোমাদের গীত সাথে আজনো মনোরঞ্জন কার্যক্রম এই সমাপ্ত মানের যাবস প্রসারা আকাশবাণী মায় ভোজ কেন্দ্র পরথী করবেন আগেও।

0: সুজি পল্লবি মানে ইচ্ছে নদীতে যাবো।
1: প্রণাম সঞ্জয় মেরে বাবু ওয়া পল্লবি আমি আশাটা কচ্ছি সাপ্তাহিক কার্যক্রম বাবি রাজা বল আমি আজ পার আমন্ত্রিত করে আইয়ে হকরা বড়িল এরা রমেশ পাই বট জকো হকরা সাহিত্যকার আইয়ে পানে ই উমর লায়ে কাই এটলে পানে কচ্ছি দিসি ঘর বুঝো জানে তা তো তুমি এটা ঠিক পান জানতা সি কি কচ্ছি জি আরি জনু জকো বনস্পতি জায়গা পা বলি গায়ো কচ্ছি জায়গা অর্পদা বনস্পতি পরিচয় করাইন্দ্রাজ স্বাগত কচ্ছি সাপ্তাহিক কার্যক্রম বাবু রাজ বোল মেয়ে আজ আসে কচ্ছি বনস্পতি ওড়ো স্বাগত কার্যক্রম মে
2: আভার পানি বেন আভার আকাশবাণী জো আরে হি পাঁজি জো কচ্ছি বনস্পতি মে ই মনে সিম সেড়ে খেতে যে সেড়ে তে আমার মে পর অমুক ঠিকানে গাম যে হাজোর মে পথর মে বড়ে ঠিকানে থি কি আরে আজকাল করো হে কাহি জো কো নিউ জো গচি গো নিউ সময় আচি গো তেজে কারণে আজ মারু কুদরত কি ছিটো থি গো আজ যে নগর সামনে শ্রমিক দা জঙ্গল নি বড়ি বড়ি ইমারত নি বড়া বড়া কমপ্লেক্স নি বড়ি বড়ি বাজার নি বড়া বড়া টাওয়ার নি ইনকে

কৃষকরা হবে যে উভয় রাশন মোবাইল অ্যাপ দ্বারা রেশন কার্ডের একটি বিভিন্ন নীতি তোমার ভোরবেলা অনাজ মধ্যে তিনি রসিদ ভোর বেশি পেয়েছে তথা ফরিয়াদ ভোর বেশি পেয়েছে আরে যে অধিকারী না নির্ণয়কে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আরো দাগে নগরে সিবি আরজি কে আপিল করে ন্যায় মর্গে সতর্ক ফোন নম্বর 0709 232 5849 শুধু তুমি জানো ছো কি পিএম পোষণ যোজনা অন্তর্গত প্রাথমিক শালানা 6-14 বর্ষীয় বালকনে মূর্তি আধার বাবদে সিন্দাবাদ জেলার নিবাসী অধিক ইলেকট্রিশিয়ানে তেমজ অঙ্গনবাড়ি কেন্দ্র মাঠে 6 মহিনাটি 6 বর্ষ সুদিনের বালকনে সাগরমা মহিলাওনে তথা ধাত্র মাতাওনে মূর্তি আধার বাবদে কোই ফরিয়াদ হয় তো সিন্দাবাদ জেলা পঞ্চায়েত না ফরিয়াদ গুমার অধিকারী শ্রীনে অর্জি কে ফরিয়াদ করে সকাশে আর যে অধিকারী না নির্ণয়কে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আরো গান্ধী নগরে সিবি অর্জি কে আপিল করে ন্যায় মর্গে সকো ছো ফোন নম্বর 0709 232 5849